শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 29 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি মইনুল শাওন। বুধবার নেপাল ও চীনের সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 472-এ পৌঁছেছে এবং আরও 1,400 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মধ্য নেপালের রসুয়া জেলা এবং চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সিগাৎসে শহরে বন্যা আঘাত হেনেছে। রয়টার্সে প্রকাশ করা এলাকাটির আগের ও পরের স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতির ব্যাপকতা ফুটে উঠেছে। 2024 সালের একটি ছবিতে নদীর ধারে যানবাহন, একটি সীমান্ত চৌকি এবং অন্যান্য ভবন দেখা যায়। বৃহস্পতিবার তোলা নতুন ছবিতে নদী ও তার চারপাশের এলাকা কাদায় ঢাকা অবস্থায় দেখা গেছে এবং কোনো ভবনই দৃশ্যমান নয়। নেপালি কর্তৃপক্ষ এখন পর্যন্ত 469 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আরও 910 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সীমান্তে তাদের এলাকায় 3 জনের মৃত্যু হয়েছে এবং 558 জন নিখোঁজ রয়েছেন। তারা এও জানিয়েছে যে ভূমিধ্বসের ফলে চীনের অংশে একটি নতুন হ্রদ সৃষ্টি হয়েছে যা দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। শুক্রবার জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 1 মাস পূর্ণ হল। কর্তৃপক্ষ এলাকার জনগণকে আরও শক্তিশালী ভূমিকম্পের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। উকি শহর এবং হিকাওয়া শহরে 28 জুলাইয়ের কম্পনটির রেকর্ডকৃত তীব্রতা ছিল জাপানের 0 থেকে 7 মাত্রার পরিমাপকে সর্বোচ্চ। কম্পনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সির ভাষানুযায়ী ওই অঞ্চলে ভূমিকম্পের হার মোটামুটি হ্রাস পেলেও তা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। সেখানকার জনসাধারণকে আগামী প্রায় 1 মাস ধরে 5 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সরকারের ভূমিকম্প গবেষণা কমিটি জানিয়েছে হিনাগু ফল্ট জোনের কিছু অংশ সরে যাওয়ায় এই বড় ভূমিকম্পটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভূকম্পবিদরা জনগণকে শক্তিশালী কম্পন সম্পর্কে সতর্ক থাকার উপর জোর দিচ্ছেন কারণ ফল্ট জোনের কিছু অংশ এখনও সরেনি। জাপান সরকার 2026 অর্থ বছরের বাজেটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুমামোতো জেলার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করার জন্য আপৎকালীন তহবিল ব্যবহার করতে চলেছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ত্রাণ কার্যক্রমের জন্য 147.8 বিলিয়ন ইয়েন বা প্রায় $930 মিলিয়ন ব্যবহারের একটি পরিকল্পনা অনুমোদন করেছে সরকার। প্রায় $480 মিলিয়ন প্রধানত অস্থায়ী আবাসন নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত বাসস্থান পরিষ্কার ও ভেঙে ফেলার কাজে ব্যবহার করা হবে। বাসিন্দাদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়তার জন্য আরও $240 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে তাদের হারানো সরঞ্জাম ও স্থাপনা প্রতিস্থাপনের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। সরকার কুমামোতো সহ কিউশু অঞ্চলে পর্যটনকে পুনরুজ্জীবিত করতে চায় এবং পর্যটকদের আবাসন খরচে ভর্তুকি দিতে এই তহবিল ব্যবহার করবে। নদী পুনরুদ্ধার ও সড়ক মেরামতের কাজে প্রায় $210 মিলিয়ন বরাদ্দ করা হবে। এছাড়াও এটি ক্ষতিগ্রস্ত কূপগুলোর জরিপ ও মেরামতের পাশাপাশি অন্যান্য কাজেও ব্যবহার করা হবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর এর পরিচালক স্বীকার করেছেন যে তিনি মস্কোতে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এই বৈঠকটিকে অস্বাভাবিক কিছু নয় বলে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সিআইএ পরিচালক জন র্যাডক্লিফের রাশিয়ার রাজধানী সফরের খবর নিয়ে কথা বলেছেন এসভিআর এর পরিচালক সের্গেই নারিশকিন। নারিশকিন বলেছেন, গোয়েন্দা সংস্থা প্রধানদের মধ্যে বৈঠক সরাসরি হোক বা অনলাইনে হচ্ছে তাদের কাজেরই অংশ। তিনি আরও বলেন যে র্যাডক্লিফের সঙ্গে বৈঠকটি ছিল একটি সাধারণ কর্মকর্তা পর্যায়ের বৈঠক মাত্র। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ ওয়েবসাইট পলিটিকো জানিয়েছে যে সিআইএ পরিচালক মস্কোতে রুশ কর্মকর্তাদের আমেরিকার ন্যাটো মিত্রদের, বিশেষ করে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার সঙ্গে সংঘাত না বাড়ানোর জন্য সতর্ক করেছেন। টোকিওতে জমির উচ্চ মূল্যের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার সামাল দেওয়ার একটি সমাধান হল কন্টেইনার ভিত্তিক ডেটা সেন্টার। এনটিটি ডোকোমো বিজনেস এবং টেপকো পাওয়ার গ্রিড বৃহস্পতিবার একটি প্রিফ্যাব্রিকেটেড বা আগে থেকে নির্মিত ডেটা সেন্টার উন্মোচন করে। তারা টোকিওর ওতা ওয়ার্ডে প্রথম ইউনিটটি স্থাপন করার পরিকল্পনা করছে এবং আগামী বছরের শরতে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। 6 মিটার দীর্ঘ কাঠামোটিতে সার্ভার এবং এর উচ্চ ক্ষমতা সম্পন্ন তবে তাপ উৎপাদনকারী সেমিকন্ডাক্টরগুলোর জন্য একটি তরল শীতলীকরণ ব্যবস্থা রয়েছে। এনটিটি ডোকোমো বিজনেসের মাতসুবায়াশি ওসামু বলেন, লিফ্ট সহ একটি নতুন স্থাপনা চালু করতে সর্বনিম্ন 5 বছর এমনকি 8 থেকে 10 বছরও সময় লাগতে পারে, তবে এই সময়সীমা এআই এর চাহিদার গতির সাথে তাল মেলাতে পারবে না। তাই এই কন্টেইনার ভিত্তিক ডেটা সেন্টারের সুবিধাগুলো শীঘ্রই স্পষ্ট হয়ে উঠবে। কোম্পানিগুলো জানাচ্ছে, টোকিও মহানগর এলাকায় ডেটা সেন্টারের জন্য জমি পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে, তবে কন্টেইনার ভিত্তিক স্থাপনা তৈরির সুযোগ এখনও রয়েছে। বৃহস্পতিবার টোকিও টয় শো বা টোকিও খেলনা প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে হাজার হাজার পণ্য প্রদর্শন করা হচ্ছে এবং সেগুলোর অনেকগুলোতেই সামাজিক প্রবণতার প্রতিফলন ঘটছে। এই প্রদর্শনীটি জাপানের অন্যতম বৃহত্তম বাণিজ্য মেলা। আয়োজকরা জানাচ্ছেন, 180টিরও বেশি কোম্পানি ও সংস্থা প্রায় 35,000 পণ্য প্রদর্শন করতে এতে অংশ নিচ্ছে। একটি পণ্য হল বিনিয়োগ বিষয়ক একটি বোর্ড গেম। খেলোয়াড়রা শেয়ার, সোনা বা ক্রিপ্টোকারেন্সির সমতুল্য কার্ড জেতার জন্য ছক্কা নিক্ষেপ করবেন। খেলোয়াড়রা অর্থনৈতিক মন্দা বা মূল্যবৃদ্ধির মতো ঘটনায় পূর্ণ ঘরগুলোতে ঘুরে বেড়াবেন। যিনি একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ সংগ্রহ করতে পারবেন তিনি বিজয়ী হবেন। আরেকটি আইটেম তৈরি করা হয়েছে সেলফ চেকআউট বা নিজে অর্থ পরিশোধ করে বের হওয়া, স্মার্টফোনের মাধ্যমে নগদবিহীন অর্থ পরিশোধ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধাসহ একটি সুপারমার্কেটের আদলে। প্রদর্শনীর একজন কর্মকর্তা বলছেন, সামাজিক প্রবণতাকে প্রতিফলিত করে এমন অধিক আকর্ষণীয়ভাবে তৈরি খেলনাগুলো শিশুদের কাছেও জনপ্রিয়। জাপান টয় অ্যাসোসিয়েশনের ফুজি দাইসকে বলেন, আজকালকার শিশুরা এমন জিনিস নিয়ে খেলতে পছন্দ করে যা তারা তাদের বাবা মাকে ব্যবহার করতে দেখে এবং যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচলিত। এই ধরনের খেলনাগুলো ভালোই বিক্রি হচ্ছে। প্রদর্শনীটি শুক্রবার পর্যন্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এবং শনি ও রবিবার জনসাধারণের জন্য খোলা থাকবে।
1: NHK ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।